0: Якесь було не спав.
1: Високопе надійшов, тільки поцапі тривахний гон.
0: Парпур Манорандзан Сайт, Батра Руд Ноусе Унансе, ми дійшом ко FIFA World Cup 2026 Season Pass Лінов. पाउनुहोस् 15 दिनदेखि 3 महिनासम्म सम्पूर्ण च्यानल हेर्ने प्याकेज बोनस। यदि अझै लिनु भएको छैन भने आजै नजिकैको डिलर दाई मार्फत वा डिस होमको कस्टमर सपोर्ट 01421766 मा सम्पर्क गर्नुहोस्।